নামের শিবার ডিয়ার লিসেনার্স অফ শাইবম ডট অর্গ দ্য নেক্সট প্রোগ্রাম ইজ শিব স্তোত্র ইন দিস ইউ আর অ্যাবাউট টু লিসেন অরুণাচল শিবা সেন্টার্ড বাই প্রমীলা মানিক থ্যাংক ইউ ওম নম শিবায়